লোকলে বে কাপস ইউ অদি কি ডুবডে দি লেম থেঙ্গাম লাবে কি রিওয়াদি ইয়েড রয়েছে তেজ গাছা কি অদি রিওয়াদি ল গাছা কি ভাতি যাকছি ইয়ালে নি গাছা কি সওয়া ফিয়াদি কি যাকছি গাছা কি কি জিমকালে ফিলো ছেমবে কাপস গাছা কি রু ইয়ালে নি আরো ওশি ইরু দাদু রং কি নিউ নিয়েছে না ইনু গাছা কি খান্ডে মিশু নিয়ে কি গা কি ইউ দি ফিয়াদি কি গালে রিওয়াদ এম জি যাকি লাপতি গাছা কি অদিল মিশু খেমবে সোসো গাছা কি তা মি মা শিশু কি গাছা মি গোনা মি থামছে কুপো অদে মে কি রং কি তাম দিলা সওয়া যাকতে ইয়ালে নে লোদি বাতি যাকতে কি তেজ গাছি কি সেম কি তিন খানা ইনু চিকা দি গাছি কি মিচি না রিওয়াজি হেড রয়েছে ই অদের ফিয়াতে কি তা কে পচি রিওয়া কি ফিয়াতে কি ইয়ালে নি রিচি কি ফিয়াতে কি গাছি মিচি দি নে দি দিয়ে পাবে তা পেছি শোয়া চর থারুং গাছা জিমক না সে জি পজ নবাচ না তা ফামা কি ফজ দিল গঞ্জেন ডলে ছু লকতে গে লানে ছু দি ফজ দি ছু লেম ফিয়া ডকতে গে খু মাঙে থর কি নিম না ইয়ানে মাওং পি নিম না সা খু গে লেম চি ইউ চি থপ চু অঠ খু খরিং গে কো পি না সা ল ছু অঠ লাপতে গে ফামে গে রিওয়া তা দিলে ফামা ফজ দি ছু লেম ডো ইয়ালে নে তা রং কি কো পি না ল সবাচ না ল ফামা দিল রিওয়াচিক তাম দি ইয়ালে নি দি চুংচুং চি থা ছিক চিক নি চি গি থো রং দিজা দি গি দি ধেন্দা দি লেপ দি র অদেম চা দি বম্পু ইয়ে পোবে অদি ফিয়া দি গে গাছি গি মিচি দি রং আচা গি রিছি না সা দি গাছা তো তক জিম বো ইয়ে খেমবে তা মানে থারিং লেম মাথে ন থো রং লেম থেন থো রং লেম মাথে নং চি লেম থে ও লাপ দি গে অদি ফিয়া দি গে গাছা নিম রে রে কি মিচি দি কি জিম বো ইয়ে খেমবে তা দি মিচি দ ই মা ইম বোবে থাম চে গং মি খা তেমরো ইরু ইয়ালে নে তা মি ফিগো ইরু মি প্যাঙ্গা ইরু ইয়ালে নি মি ছিটিং চুংচুম খাতে মিরু মি গিয়ে ফারসুম খাতে মিরু সেম না সে রিছি তা রিওয়া লাপতে মেপো দি কায়া মেপোবে থাম চেল রিওয়া অদেম রিছি ইয়ে পোবে অদি ফিয়াতে গি রং আছি গি মিচি দি নে দি দি খেমবে দি ফিয়াতে গি তা লিঙ্গে দি চুগি খেন থারিং গি নিম দি নাশা আঞ্জলি শু অদেম থারিং তা ইঞ্জি দাওয়া দিম পে গি সে চুনি নাশা দি তা জাম্বুলিং ইয়ং নাশা ইয়ানে নি গেল খাপচি নাচুকো মাইম্ব ফিয়াতে গি গেল ইয়ং নাশা গেল খাপ থাম যে নাশা দি থারিং গি নিম নাশা দি গেল ইয়ং রিওয়াই কি নিম লাপতে সুংসে ফিয়া দোবে তা দি নাশা রিউ অদেম সুংবে থেচে কাপসো তা আছি গি ই না সাল দি ল তা গিয়ে সিং গিয়ে টা ফিয়াতে গিয়ে সুমখে মি দিয়ালে নি দি গি তাম দিকে মাথে রু তিস ছি গেল খাপ না সা দি গি লেপ তির খি দি থেন্দা তা ইয়ালে নি দি তাম দি লেপ তির খি বম্বু ফিয়াতে গেল হো দি গি মি দি চুল হওয়া ফাপজিম বই এখেমে খাম্বো সেবা আছে মি তা গাছা কি মিচি না সা দি মি মিচি দি থাম চে কংপু ডৌ দি চালে মেখেমে পেছা চাক বাছে না তা গাছা কি লাখো না সা গাছি কি জুকমু গা এ পাচ্ছেন জুকমু গা ডেন্ডা মেপো দেমর ফিয়াতে গি দি জাম্বলিং ইয়ং না সা মি দি চুগি ইয়ালে নি থামচে কংপো নদেন সামদেন ডুবডুব থামচে কংপো লেপ পিনচুম ছকটা অদে মিকা ইয়ামে পাবে তা লারি লেপ তির ফিকো লেপ পিনচুম ছকটা এরুং তিস লারি দে লেপ তির তা আচি চি ই মি কি ঠেন আশা এরুং গ্যাপতে লুলু পদে চুয়ে কেমবে তা অদেম কি দি খান থেন দোষী বাচে নে তা খং কি অদে তা তুচি অদেম লেম গাছি কি মিচি দি লেম মাথেন লাপতে কি সেম দি ছুংছে তা পেঁচা যা বাচে লকিয়কিন ইয়ে পো অদেম সেম ছুংছুং জে কেমবে অদি পেঁচে পেঁয়াতে কি নিম দি না সাদে ইয়ের কি ছোপ ইরুং দাদু জুম কি ছোপ দি চুগি দি মি অদেম চুল দি খোল খওয়া ফাপসিম পো এখেমে গাছা খাজু চুচু রিছি দা রেওয়া দি গাছা কি মাতর গো সেম না সাদে রিছি দা রেওয়া দে আতঙ্ গো গোলাপ দিকে পেছা যাক বাঁচে না নিম চিং না সা গাছা কি থান ফিরু থেন্দোই নি নাকসু থেন্দোই ন লক্তে অদি হাঁড়ু দি লক্তে তে লক্তে নিম লক্তে কি শাহ বাক্তি অদে ফিয়াতে অন্ধবে অদেম র ফিয়াতে কি সেম না সা এনু থা তাই নিম চি দে আচি দা সেম দে আচি চি লেপতে র তা সেম মান্দি ও এবাচেন থর কি নিম না সা দি থা নিম দ ডাও লক্তে সেম দি লক্তে নিম শাহ দিগে লেম ফিয়াতে গেল মিন্তো শাহ শাহ অদেম লেম থেমবে কি অদেম রেওয়া ইয়াকো লাপখেন দিগে খন লদি খবা ফাপতবে অদি খবা ফাপসে দি ফিয়াতে গিদে মিদি চুকি মিচি দি কে পছি লেম থেন দি গিদবে তা পেছে যাক বাজে না ঠিংস থুচি দি না সাদে তা গাছা গে খানা এরুং গাছি গি মিচি থুচি দি না সা নিম দি না সা জি পর্ণ বাজে না গাছা গে সারসু দিচু না সা জীব নরুং নে ছি দিচু গাছা গে জুকথং লুংঠে নে ছি ল ইউ দিজি বাজে ঠিংস থুচু না সা সেঙে দিচু অদেম তা মি ইয়ে জেম্ব দিচু অদেম কে পচি ইয়ে পবে সেঙে দিচু লালেম ফিয়াতে গে তা সেঙে লালেম ফিয়াবে গে ইয়া গুমছেন তো মাডো মাঝি কে পো এখেমবে তেজ লারি দি খান লাভ যেন দে তা মিচি দি লেম থেন মাছু মিচি দি তা লাভ লাভ দেম রা লেম ফিয়াতে মি জিয়ে দেম